0: ধরা কাকে কি ধাবা মানা ফিক্স হয়ে গিয়ে প্লাসিং গাই দিব
1: হাই সুসুকি সুসুকি উই হ্যালো হাই লেডি সুসুকি সরে উসমান অনসেন কেন ওটা বিম বই কি মুসালা জানি দিতোনে এ কি ওটা কা হো ওটলো হা কি লেকা মনাকা ইস্ট গেট এ কি মুসিবিতি হারে ফিম বানা বাবা তোমা ব্লমা ওয়ানা আসা ফিদা Eita, so Lady Soski, how to be called a drag?
2: Emma, how to be now in Tabby's a drag, which is yellow. So, I go a lady, no land, I'll contend a lady song, Liman, and the hack. The answer is yellow, so chutin. So, when I say, I got to say, I'm a little bit of a sick, I'm a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of ha se bona ba tla mo fufulelwe kore le wena nnete ya sala mpo o ka paka na bo le tsena ha wa fufulelwa mo go tswe go tswe fela ka mahetla o ye ka tlhoho ye go tafeta feka lotu o ye ke wa khutla e ka go sa ka fela o ya o dimo ke motswa ko o jwalo he o turang o turang o turang kore le ha o le tlapo mane a ke re wa tseba hona le megatlhelo ka megatlhelo ba tla bolela gore o tla dula tsebakeng sena fela ha o batla go ya ka letlhakoreng lane o tla lokela go rotlo le fe tšhelete e tumanyana le ka mono mo le fan tšhelete e tumanyana di tšhe sa teng ke di premium fela ntho bona di ka tsebe le tsole se di kgore ha o tlo ke hore o no ye ka hore na wena o dutse kae o le lapeng o le mosebetsing o le tseleng tsebe le tsole se di utlisetsa ntho tsena tsohle mahala lo kwana sebele song yele sedi hashtag party time le ngwana ngwanana me khoding ena yohle he o tlo hopule hashtag re tsa mang ka yona ke grooves on wax ho bona re tsa maka di finally fela khoding ena ya lwetse rene re kwala khodi ya basadi ya ne fitileng ya phato le he groove mix jale o ska makala we sore helang ne re le ho he groove mix khoding e fitileng e beng ho etsa lang khoding ena ya lwetse re fetula mchane re fetela dikopi re utlisetsa metswako ya di finale fela mme ho fela ha metswako e sa talatlalang ho fela ha metswako e sa tlumang mme sena se ya bontsha hore na rona re le party time re batla ho ya kae le wena le hore na re ikemiseditse ho thabisa ho fihlella kae kona tsebeletsong ya lesedi hashtag roofs on wax